তুরকুক মিটার বেন টুংথক কাট গিয়ফিলি সাফিলি কিলো হর্স আর নুমবংসু গংটুকস নাপমুনস মতুনচি রং থুপি লম জামু থুপি আরে রিম রিনসং নাচাম মেগা হর্স এফ এম কঞ্চনজঙ্গা লম নাসে নং খুৎমু মতুনচি পোহর থাক নামকুর টুংথক নি গিয়সামসা ফ্লি থিপ তুরক উন নাম মি খাম উন মিগদুম নামকুর টুংথক নি চানি থিপ তুরক নুমকুম লাভো সা ছ নি থিপ কুকিয়ক সুরং কুং সু ইয়াগুম আটেট বিক কয়ুস স্টুডিও চুগির নামসিং নামুন চতুচত ফুলি সাফেদ বুকলিল নন্দিত বু দুন্থুবু নিম মতুনচি রং থুপি আরে নাংসিং নজং রেনসংস কমদুনকা সুরংলা মতুনচি রং লুটিন বোমস পুনল উন আতান থামদুন ফুসে নিম থুপি আরে সাতিমজুক ছুপত আরে পংস আলোন আলং বুলাথু নি সুরং অঙ্গিল চিং রংকুপস বোম পং বোমস লিঙ্কু নি জুবলি সে নং বু থুপি সা হানফ্রানবু বোম পুনল আরে আগস্ট দীপ